ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাওয়াফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়াফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটি ইং হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণাং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুর একলেগে ফাণ কোফাইস করাওয়া বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কালেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহাকাতা গাবুল কুরে বিতোয়ে তিমং কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলু গাওয়া কালাঙ্গে গন্দেওয়া বিদালুয়ামে তিয়া মামিয়ুঙ্গে গাতাম তিমং কালেগে ফাণ এ রিসালাতাগে ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগে মাগুতুগে এ বামি হুন্না এ বহি ফটোগে হুলবেরিনা তিয়া বামি হুন সওয়ালে নুকুরাশে এমি হুন তেদ বহুন জবাব দি ফিনামা তিয়া বামি হুন এ বস দগু কো ফাণে নুয়াতা এ বামি হুন দগু বহুন জবাব দি ফিনামা তিয়া বামি হুন এ বস তেদ কো ফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু এ কালাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাঙ্গ গন্দে বাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মূসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন্নে বিনামা এ কালেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবেস দীনে আল্লাহ গাবুলু নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহাকাতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এগে এহেনি এফদা মি হুঙ্গে সাবাবুং মি দীন গাবুলু কোগে হুরি মি হেগে আকীদায়া কুডা বিয়াস উনি কামে আতু এদা ফাদা কামে কোগে নুয়ানে কাং এগে শাককেনে মেদ মুসলিমম মাগফুরদমন একি সিফা সিফাগা মিদিনুগে আদুবম মাসেকে কুরমু গেন্দা দুসবারেগা মি বিসনালং কোমমেহেম বেনুন নুগুতাই হিতা মেরিতি কো দেকে ওয়াহাকে নামাবেস বাতুল দিন তাওগে ওয়াহাকে কি হাকিগতেন নে ওয়াহাকে

আল্লাহকে মাগুং মিস্তাকুং একিবা কুরমার টাকা বোডা খামায় কু এ না গে খান্দরা আমরালা হালুগে এমি হাকা দুনিয়া মাথিগা নিখামেতে খামায় দেরখাং হোটে আদি কয়ামে দুয়াহুন নারকায় গে আজাব গে রাহা থিমান রসকলাং গে এমি হাকা দাকাওয়া হুসিমে।

আদি দুনিয়া মাতিগা রাঙ্গালু বাসবুনমাং এউরেন্নাং হিদায়াত দেব্বি আদি হামদু লিবগেম্বা মগ মাগু দেখেবি।

কাংহরে মাগাকি এই আদি আল্লাহ গে হরমতম ম্যাকুম হিতা মিহা দন্নাশ ফাহে এমিহা কাট্টাকা একান্তং এমি হেগে বেরি রসকলাং গে হাদরত গা হেকম বোডে আদিত্য ব্যা মিহুন্ন নাম সুফি হালাল কুরব্বা ফাবে কুরআন গা নঙ্গনেবে ত্যাবা মিহুন্ন খিয়া দিব্বা তকিত মেনুই ফাহে আলোকং কুরেবে বুদুতৌগে নুথা হিরুকম ত্যাবা মিহুন দুর্হেলিবাস আদি দোগো হেকি বস বুনমুন দুর্হেলিবাসে।

0: දිවහිම් දිවහින්නායකු නොමදිහ එක මෙගහටස් දිවහිම් නොමදිහ එක මෙගහටස්
1: মামা হালু কিহনে
2: আলহামদুলিল্লাহ দারিফুল মেঙ্গে হালু কিহনেতা
3: আহরামে মসরাঙ্গাল মামা কোনকামেতেতি কল্লানি গেনে মামা আহরামিন আতা
1: মামা তি হাবুরকম উলেন কামেনে আহরামিন তি কাং কল্লা ফানো
2: দারিফুল মেং হাই দরাঙ্গড়ে তিগুতা মামা গাতাং আস মামা হালু বালালা মামাগে কান্তত্তা কল্লে দেতি মামা ওয়ারং উফাবে
0: দিবেহি এফএম 91.1 মেগাহার্টজ